0: হ্যালো, মর্নিং লোকরাজ, কোন বলছি দাদা?
1: লাগাই হ্যাঁ কে?
0: হ্যাঁ,
1: জি নমস্কার,
0: নমস্কার। তুই কোন বলছিস দাদা?
1: মাই বোল রা হুম, সুরজ ভান সিং মন্ডাবি, নারায়ণপুর সে।
0: হ্যাঁ, সুরজ ভান সিং মন্ডাবি নে?
1: ও
0: তো নারায়ণপুর চ মৌসম কসন আছে?
1: কায় সাঙ্গে দে, ভয়ঙ্কর গরমি আয় না।
0: অবুজ মারায় বলুয়া তো হুনি সাহ
1: ও জান কায় হই দে।
0: জগদলজাড়ি তো আছে হতি, তো আমি তো জগদলপুর নে রোন সে, তো আমকে খিন্ডিক শহর ভিতরে জাদা গরম লাগে সে, তো ভয়ঙ্কর গরমি আয় বলো নে। আসন তুমি জঙ্গল নে রত লোক মন আসন বলো না, আচ্ছা নি লাগে সে নাই?
1: আও জান আও সত্যি কথা,
0: তো কাই করুয়া দাদা তুই?
1: তৈয়ারি করে না সরকারি নোকরি চ?
0: সরকারি নোকরি চ তৈয়ারি করছিস নে? আর পড়াই লিখাই কোন লাগলে করলিছিস?
1: পোস্ট গ্রাজুয়েশন করলি সমাজশাস্ত্র নে?
0: সমাজশাস্ত্র নে গ্রাজুয়েশন করলিস? কাহাঁ হুতা নারায়ণপুর নে কি জগদলপুর?
1: নারায়ণপুর।
0: তো এবে কোন বৃত্তি চ তৈয়ারি চ হিসাব নে আসি? কিন্তু কে বড় পোস্ট নে যাতো হিসাব নে আসি?
1: পয়সা দিতে দিতে কই দি চলে দিলেন চপরাসি দে স্যার
0: আচ্ছা
1: অধিকারী।
0: অধিকারী চ সোচ সঙ্গ আতুরাই জান না, তেবে তো মেহনত করতে করতে উতা তা কম রাসে যুগে।

0: হ্যালো, কোনিং লোকরাজ, কোন বলছিস? না,
1: রূপধর করাম বলে। হ্যাঁ,
0: রূপধর করাম, কোন তানলে না?
1: দাদা,
0: আচ্ছা,
1: কোন বলছি দাদা?
0: সুখচন্দ মন্ডা বি বলে আছে না?
1: হ্যাঁ, কইলি বার বার তো না।
0: হয় না, কাই করু আজ দাদা?
1: কাই নাই না, খেতি চায় বাড়া বিকিন কাম,
0: খেতি বাড়ি কাম হয় না? খেতি বাড়ি তো কাম, আচ্ছা কাম হয় না?
1: ওই না দাদা, আম বলে বেড়া বেড়ি যতই অতি সারল স্থায়ী চুপচাপ বানালো।
0: আজকাল বেড়া জুতাই উতাই সার লাসাস নে তো গরমি বিতি আসন, কাই গরমি বিতি ফসল নি লাগাই?
1: পানি তো সুবিধা নিয়ে দাদা।
0: আচ্ছা, নাই আসন সরকার বাটলে বল কাই মদত মিরুয়া আসন, টিবেল আয় বোর আয় আসন বিতি উয়াট মন নি করিস?
1: নি করলিস দাদা?
0: হ্যাঁ, কোন গীত কে মন করলিস? না,
1: কোনি বল শোনালিস দাদা? আলবি বিতি
0: এলবি গীত কে? আরে ঠিক আছে, তুই মন করলো গীত কে আমি শুনাও।
1: জোয়ার দাদা,
0: জোয়ার।

দাদা দিদিমান কোনিং লোক রাসছো রেকর্ডিং রোজে লকিন বার দিনে 3 বজে লে ধরুন 3:30 তক হয়েছে তুম বলে আপলো মন করলো গীত কে শুন তো কাজে ফোন করুক সকাশে ফোন করতো কাজে আমচো নম্বর আয় 2226666 আউর গোটক নম্বর আয় 2226160 ফোন করতো পহিল জগদলপুর চো এসটিডি কোড নম্বর 07782 একে লগাও নী বুলকা সে দাদা দিদি মান জোন হপ্তা তুমকে ফোন লগে সে উনচোলে 4 হপ্তা তক ফোন নি লগাওয়া এচলে কায় আয় কি দুসরা নওয়া লোক কে বলে মৌকা মিলে দে আলে আদায় যাতো বেরা ওলি মোকে দিয়া বিদা জুহা।

0: তো দাদা দিদিমান, কায় রাশিয়া গীতকে শুনতে রল। গীত কুড়িয়া ভাইরালা টিএস বোরকর অরুণ মঞ্চ সঙ্গওয়ারী মান, যেসন কি গীত শুনতে রল তো শুনতে রাসন লাগতে রয়েছে এসন গীত মানকে নে মন্তর আমচো মোডিন গোটক গোট মান আসতা আল এ গোট মান কাকে আমরাওতা।
1: ঈদ বদলে মত্তাক আচ্ছা মানেড়া ইলা চুডুন সস্তা আতা সেঙ্গেন ভেটেরিনারি সার্জিক্যাল জাকি আউরভেন সামান কিন মোলভেন কম্মত্তাক জানাওয়ার কিন ইলাজ তগবেন রাহাত দরকানা দুমিদ মিন্দে ইউ পুনা মোলাতে গ্রাহক লোর্ক আউর ব্যাপারি লোর্ক ফায়দা দরকিতা। জিএসটি তা কোন্ডে পুনা মোলা 22 সিতম্বর 2025 তিনা লাগু আয়নাদ মিন্দে।
2: কিষান ভাই বহিন মন কাজে নুয়া ওয়ার্ড এদায় রোজে শনিবার কে সাঁঝ বেড়া 7:30 বাজে লে 8 বাজে তক সুনা ফোন ইন কিষান বাণী। এথা কৃষি মহকমা চো বিশেষজ্ঞ বল্লনে খোঁজাকারী দাদা দিদি দে দে আপন মঞ্চ খেতী কমানে লে জুড়লো সপায় সমস্যা চো সমাধান। বীজ লে ধরুন হাট বাজার তক হর সওয়াল চো জবাব সিধা আপন মন কে মিরে দে। আউর হ্যাঁ, এ কার্যক্রম চো রেকর্ডিং হয়েছে রোজে মঙ্গলবার আড়ৌ পাহার 3:30 বাজে লে 4 বাজে তক। তো আপন মন সপায় সুনা আউর আপলো সওয়াল সিধা আমকে ফোন নে সাঙ্গা। আমচো ফোন নম্বর আয় 07782226666। ফোন ইন কিষানবাণী আপন মঞ্চ সওয়াল আপন মঞ্চ কাহানি খেতী বাড়ির চো জুবানী আকাশবাণী জগদলপুর নে।
0: হ্যাঁ দাদা দিদিমন, এবার শুনতে রু কায় সুন্দর নগদ গোটকে আউর ঘড়িবার দেখলে সমিয়া বলা আসতা আর আমচো মোড়িন বলে গোটক গীত আসতা। আল তো বেরা নি করু আল এ গীতকে বলে আমরাও

0: ಯೋರಿದನುರ್ಯಾಯ ಕೋಪ ಅಲ್ಲಯೋರಿಂದ ನೋರಿರೇಲುಯೋರಿರೇಲುರಲ ರಿರೇಲುಯೋರಿರೇಲ ಸನ್ गावते तेल चे गवा
1: तेल चे गासत ने और आई ची दक शादी बियान तो अमी हरि को दिम रहु से ने और एबे दक असन नोबल होय से दादा की एबे चे लोग जो नाय आगे चो जसन ते गीत गाउन ये जो विवाह बेरा चो जितलो बले रुसुम होय से उन गीत के जाने बोले से बेच लोग तो नी जान सो
0: हां अभी उसरे बुझते जाय से
1: अभी धीरे धीरे तो उनके काय के हमके बचाक बोल पड़े से तो
0: ये तो हमके चेतावनी चो हिसाब से
1: सब होय सी को तो आई ची हमके আমি সিয়ান লোক হন বাদ পিলা মনকে শিখালো লোনে জানালো লোনে দেখালো নে হন মান শিখ দে বলে আর এবেচো কায় হয়েছে আসান কয়েক লোক বাড়তি করছো তো এবেচো আগে চো রুতুম রুসুম রীতি নীতি লে নি করত কায় কি কোনি আপলো এবেচো যুগ হিসাব নে সাদি বিয়া করছো এবে বল দেখো খোয়েস গাঁও পারেন মানতার আসান করত নয় আমচো জন রীতি নীতি চলতে এসে উনকে বচান সঙ্গত কাছে আমকে আমচো বলবে গাঁও চো রীতি নীতি হয়েছে উনকে আগে বড়াতো কাছে আমি লোক পুরে অনুমতি করুক পড়ে দাদা আর সঙ্গে সাং নাই যে এবে তো ঘোটল বিতি বললি সে তেল চেগা দিবি হলি বিয়া করে জোড়ি তেল বল চাগাছ তো ইউচি বেড়া বলবে এই গীত বুঝবাই হতি না আর সঙ্গে সঙ্গে যেন না কয়েক জায়গা মানে বল দেখলে কি ভাটা না চাষ হত পরলা না চাষ হত আসন বল হয়েছে না ওসন তো বল হয়েছে নে আর টিকা নিবল হুয়ে কেসন যায়
0: ও টিকা নিবল হয়েছে
1: হ্যাঁ
0: হ্যাঁ অন এবে তো তেল সে গাও দা এসনে নেছে উবলাত
1: হ্যাঁ
0: নে মতলব যে জুহুয়াত আর লেকা লেকি মন নচাও সদ বল
1: হ্যাঁ
0: হ্যাঁ আর গাও সদ বলে
1: আচ্ছা
0: তেল সে গাও সদ যাহা তো বিয়াহ ঘর মে জানো সে ধুমধাম করতো ইচ্ছে আই নে
1: হ্যাঁ হ্যাঁ তো আই
0: ওসনে এছে নেছে উবাত গাও উবাত
1: আর যেসন টিকানি বেড়া বল কয়েক আসন গীত বল রয়ে ওসন বেড়া বল আসে না
0: ও টিকানি বেড়া তো লিখি মান গাওয়াত
1: হ্যাঁ
0: হ্যাঁ ফার হুন আজ এ আমচো শিকাওত বেড়া চো গীত বললো নে মতলব যে তেল ছে গাওলা হ্যাঁ
1: হ্যাঁ
0: তেল ছে গাওলা জাল ফির তেল সঙ্গ তো নাচাও সেই
1: ছে হাও
0: উদম নাই ফের যাহা লেকা লেকি মান বাউন্ডারি হন যতি দরু নাচুয়াত
1: হ্যাঁ
0: হ্যাঁ ওদল দাই বল গাওয়াত
1: আচ্ছা আচ্ছা আর তো উন গীত বল সুরতা আস জালে
0: হন হন বল নচাওয়া তুন গীত বলে গাওয়াত কাই হল এক ঠান গাও দে দে রে রে ল রে রে ল রে ল দে ল রে রে ল রে রে ল রে রে ল ইনি আরে ওয়া নায়ারি বাবু নি আরে ওয়া নায়ারি রয় ই ডোন্ডে রামারা তোরি চোর চো চোর টপ দে ল দরবার রয় রে রে লারে রে লারে লোর লারে রে লারে রে লারে রে লাই ইম বগারে এতো রে ইন্দাম বাবু বগায়ে এতো রে ইন্দাম ডোন্ডে রাপ দে লা সিড়ো সাড়ো চোরো টাপ দে লা দরবার রে রে লারে রে লারে লোর লারে রে লোরে রে লারে রে লাই ইঙ্গো না রে রে এতো রে ইন্দম বাবু নারু মে এতো রে ইন্দম ডোন্ডে রাপ দে লা সিড়ু সড়ো চুরু টাপ দে লা দরবারে রে রে লা রে রে লা রে লো রে রে রে লো রে রে লা রে রে লা বলুন গাওয়াত নাচুয়াত
1: হুম হুম তো উন্মান বলবে হরি কুদিমলে ই জসন নচাতো বিতি ই রুসুম কে করসো নে আর এর সঙ্গে সঙ্গে আর কাই বলে তো সুরতা আজ জানা
0: খা এবে দীপাবলি বলম রে সে দীপাবলি দিন বল হাম পহলে চ পরম্পরা মে আবি কাই বলসো হুলকি মন্দ্রি
1: আচ্ছা
0: হাম বৈলা গায় বৈলা মন কে খিচড়ি কুয়া উপড়ুয়া কুচ কুয়াও সে
1: হুম তো আয়
0: হাও আর কুয়াওন পের সব হাম্বল খাও সে পারা চো সবাই নানি বড়ে সিয়ান সজ্জন মাতা পিতা মন সবাই সঙ্গে আর গলি গলি মে হুলকি মন্দ্রি বলুন নাও আছে হুলকি মন্দ্রি
1: আচ্ছা
0: হন নাচু নাচু সে নাচু সে নাচ তো হন খোর খোর মে কিঞ্জর ওয়াত যাহা মাই চো মন্দির আছে হতা যাত তো আয় গাঁও গাঁও মে গলি গলি মে হতা পুরা হন কিঞ্জর ওয়াত নাচু আও পহলে জমানে অবি বল নাচ সোত সব কাহাই কাহাই অবি কাহাই কাহাই ছানু দিলা সোত
1: এই যেন দীপাবলি চো বাদ
0: দীপাবলি দিন
1: দীপাবলি দিন
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ দীপাবলি দিন
1: তো এছো কাই এছো বল মান্দরি বজান বাতি ঘরে ঘরে যেসন গীত গাতে যত বিতি হয়েছে হ্যাঁ
0: ফারা
1: চুনি বল গটক আমচো রুসুম হয়েছে নে
0: হ্যাঁ হ্যাঁ
1: আমচো গাঁও ফারা সেই হিসাব নে
0: হ্যাঁ
1: যেসন ছেড়ছেড়া হলো নে আমি ছেড়তা বুলুক যাও সুসনি ये मंदिर बीती बल
0: ये बल माई जहाँ तक मंदिर आसे होता जाओ नाचते होता ले फिर सब गांव में जब खुशी जो बात अभी माल बैला ठाला गाय खुआ रहा और उनके बाद सब जो त्योहार हिसाब से हमके खुशी जो बारे में और उनचो फिर नीति नियम आई हुल्की बलून दीपावली का नाच हुआ।
1: अच्छा हाँ ये वाले हुल्की बलुबे ये वाले गोटक जसन आम चो तिहार जसन वैसे ये बाट चो आम चो बाट चो लोग तो कहा तो बीत बोले दियरी बना
0: हो दियरी
1: उन बाटे दीपावली संग चो गोवर्धन पूजा होए से तो उन बेरा खिचड़ी बल खुआ सो ने तो आप लो समाज ने आप लो गांव पारा हिसाब ने बना सो तो ये हुल्की बीती बल कहीं से तो
0: हुल्की बीती बल गौवत
1: हाँ
0: मतलब नाचते नाचते
1: सुरता
0: रोले रोले रोले सिलब रोले रोले सिलब रोले रोले रोले सिलब रोले रोले रोले सिलब रोले रो रोले रो रोले रो रोले रोले निंगो सिलब रोले रोले रोले सिलब रोले रो रोले ये बंदर पाड़ दे बारा ले यार बंदर पाड़ दे बारा रो ये बंदर पाड़ दे बारा ले यार बंदर पाड़ दे बारा रो सिलब रो रोले रोले रोले

কথাটা দিদিমান কায় সুন্দর গীত কেবে শুনতে রলু গীত করিয়া বইন রলা বুধ বুধরি অরুণমঞ্চ সঙ্গবারী মান তো ঘড়ি পার দেখলে সামিয়া বলা আসতা আর আমচো মোড়েন বল গোটো গীত আসতা তো আলে বেরানি করু শুনুয়ে গীত কে

আমি গুণালুরি তিরজুনিলু সে নড়িয়া বেলায় কারে নানি গুণালুরি না লেকির।